सैया दिल में आना रे, आके फिर न जाना रे, हो आके फिर न जाना रे. Chum chuma chum chum, gezongen door Shamshad Begum, kwam deze uit de film Bahar. En Rat Alambia is het volgende liedje gezongen door Tanshik Bakhchi. Uit de film Shersha komt Kerat Alambia re.

देखो दिन ये न ढलने जाए. दित प्रातः लीजिए इस गजंग door Asha Bhosle en kwam uit de film Bhavna. Uit de film Half Girlfriend is het volgende liedje via Radio SBS. Gezongen door Shraddha Kapoor. Mijn fir bhi tumko chahungi.